এখানে মারা দেয় মহানাস সদগুরু নেতানন্দে তার নিউটি আদি উঠনি আশ্রয় আদি আশ্রয় গুরু গরিব নিবাজি আপ জি দাজ রুচ কীর্তন কর দিয়া হামি আসব দেবা দাজ রুচ সুদর সচ্চে পাশাজ মহারাজ জিনা জিনা মাই পর লো সপতি বেটা জুরি সুদর সচ্চে পাশাজ মহারাজ জো সব না দিল কে লাউনি চড়দি কলা বক্সন গুরু নানক নাম চড়দি কলা তেরে পাহনা সপতি